0: দে ভাই নাগা তো এদের ফট ফট ফট ফট ট্রেক্টর মে এদের আউর ভিড়ে হি
1: কাইছে কইহা বিনু ভিয়া এদে আগু তো এদে বর্ধমান লে খেত লা জোতত রহে
0: হ্যাঁ
1: হ্যাঁ নি বেরা হার জাদা লাগে
0: হ্যাঁ
1: মাই এদে রেডিও কর কার্যক্রম লা শুনে
0: কোন কার্যক্রম লা
1: এদে কিষান বাণী
0: হাও
1: তেকার মে এদে জানকারি ভেটাইস নি
0: হ্যাঁ
1: এদে রাউত লা হালু হালু বঢ়িয়া লেহন খেতি করনা হে নি তো নাওয়া টেকনিক লে খেতি করি আবেদে বিশেষজ্ঞ মনকার জানকারী ইলা সুইন পারেন মে
0: হ্যাঁ
1: আই টেকার মে কহেন কি দে ট্রেক্টর ল বিসোহু বনে রাউর বিসোয় কে তো দেখি রাউর কর উপজর নি বড়ি নি
0: হ্যাঁ
1: তাহা তো
0: তো রাউর এইসে কহা থি কি এদে সাঁঝা 7:30 বজে রোজ যে কার্যক্রম আইল কিষান বাড়ি তেলা সুইন কে
1: হও
0: এদে বড়িয়া বড়িয়া তকনিক লা শিখে হি হে তো মহু তো শুনু ভাই এদে আকাশবাণী অম্বিকাপুর কর এ সুঘর কার্যক্রম কিষান বাড়ি লা রোজ 7:30 বজে লে 8 বজে কর বীচ আর মিডিয়াম ওয়েভ 238.09 মিটার চাহে কহি তো 1260 কিলো হার্টজ পর না আর আজ কর তো ভাই কহত হ্যাঁ কি এদে FM में भी 100.2 मेगा हर्ट्ज में भी एला है दे सुन सकत है
1: हां अबे तो शुरू होएगी साहब
0: हां तो नागा तो देखी भाई अब माहू सुनू आकाशवाणी अंबिकापुर ले आए वाला कार्यक्रम खेती पाती ले जुड़ल कार्यक्रम
1: किसान वाणी।